ড জয়শঙ্করে কয় যে শক্তিখণ্ডত ভারত আর অস্ট্রেলিয়ার সহযোগিতা ক্রমাগতভাবে বৃদ্ধি পাইছে। বিশেষকৈ পারমাণবিক শক্তি উৎপাদনের বাবে ইউরেনিয়াম যোগানোর ক্ষেত্রত সহযোগিতা অধিক মজবুত হয়েছে বলে উল্লেখ করে। লগতে জটিল খনি সম্পদের ক্ষেত্রতো দুয়োখন দেশ সক্রিয়ভাবে একেলগে কাম করে আছে বলে মন্ত্রীগুলো জানিবলৈ দিয়ে। ভারত আর রোমানিয়ার মাজত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক অধিক সুদৃঢ় করার লক্ষ্যে নতুন দিল্লিত কালি প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্তীয় যৌথ কমিটির দ্বিতীয়খন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত দুয়োখন রাষ্ট্রের মাজত চলি থাকা প্রতিরক্ষা সহযোগিতার পর্যালোচনা করার লগতে কেবাটাও গুরুত্বপূর্ণ ক্ষেত্রত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকত দুয়োপক্ষই সাইবার প্রতিরক্ষা, সামরিক চিকিৎসা, যৌথ প্রশিক্ষণ, ক্ষমতা বৃদ্ধি আর প্রতিরক্ষা উদ্যোগ খণ্ড সামরি এটা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করে। প্রতিরক্ষা মন্ত্রালয়ের যুটীয়া সচিব আর রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা তথা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বিভাগের উপপ্রধানের যুটীয়া অধ্যক্ষতাত গুরুত্বপূর্ণ বৈঠকখন সম্পন্ন হয়। পশ্চিম এশিয়ার সংঘাতের অন্ত পেলাবলে অব্যাহত থাকা আলোচনার মাজতে আমেরিকায় দক্ষিণ ইরানত চলা বিমান আক্রমণের ঘটনাক ইরানে তীব্র গরিহণা দিছে। ইরানে এই আক্রমণক আমেরিকা যে বিশ্বাস আর ভরসাহীন তারে প্রমাণ বলে অভিহিত করেছে। আনহাতে আমেরিকার সেনায় এই আক্রমণক প্রতিরক্ষামূলক বলে দাবি করে কৈছে যে

0: ধন্যবাদ। আঞ্চলিক পরীক্ষাগার আর কার্যালয়
1: আকাশবাণী নগাঁও কেন্দ্রযোগে শ্রোতায় শুনে আছে মূর্ছনা। মূর্ছনা অনুষ্ঠানত এইবার শ্রোতালয় নিবেদন করছো পুলক ব্যানার্জির কণ্ঠত এই গীত, গীতিকার লক্ষ্মীনাথ বেজবৰুৱা।

0: বেমার ভাল হওয়ার পর বরপুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহৰ ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানৰ বাবে সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে 21, 22 আর 23 আগস্ট অনুষ্ঠিত হবলগীয়া এই লোক আদালতত অংশ লবলৈ ইচ্ছুক গোচরের পক্ষসমূহক সংশ্লিষ্ট জিলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ কৰিবলৈ অনুরোধ করা হল

আশা ভোসলের কণ্ঠর গীতটি শ্রোতায় শুনিলে। প্রিয় শ্রোতা, সাতসৰী অনুষ্ঠানত এবার শুনোৱা হোক ভূপেন হাজৰিকাৰ কণ্ঠৰ এই গীত। গীতটির বাবে আমালৈ অনুরোধ করেছে বারোপূজিয়ার অরূপজ্যোতি লাহন, জুড়ি জ্যোতি লাহন আর মূর্ছনা জ্যোতি লাহনে।